0: বিহুতার লাদু বিদু তার মধ্যে প্রসাদ বলি মধ্যে চার ছিল ঘন মশাইল
1: আমা বাবুলাই রুয়াই দুঃখ দিন্ছন ছোরা র নাতিহরু শাশুলাই পনি রোছন দোরো দোরো সোহানী বুহারীহরু ঘর যাই বস্ন ত কবি জনহরু শঙ্খা নমানিকন সোহানী চাকরি ত পনি কেই গুঞ্জরা ঘরলন কলি কার জন জেঠিলাই সবাই কান্ছে তেরকা হলান চাতে সন্ততি তেলাই মাতৈ ঘর মাদিলেছন হিংসা রথন সম্পতি গাই ব্রাহ্মণ গরি পাদনকো উদাহরণ কে পনি গর্নু ছৈন করাপে দুঃখ বর্জন দেলান নিঠুরে মনে সিংহ পারি কপাল বাটে পহলে উষ্মা ছরে সিঁদুরা গাজল লগাই নেত্র হলবকর সৌভাগ্য কা মঙ্গল নিদার খালি গর্নু লুনে কৈলাই টিকো লগাই বরে বস্নু পর্দছ নারী জনরুলে সোজো পতি কই গরে নকল ঝকল সঙ্গ পারি ফরিয়া মুজা পছারি ধরে এই ভাঁজি কবরা লগাউছে নকলি রাউছে লুগা মন পরে ছোড়া ছোড়ি কুটনে রিসাই গরের লাতে মারছে বুনি মহা সাতো খাই দিনছে তি জানরুকো তেসাই দিনই কাম মহা ছোড়া ছোড়ি কুটনে রিসাই গরের গালি দিনে কর্কসা সাজনা বতি নবালি ঘরমা ফোহর গানে সর্বা যোগী জঙ্গম তদ্বার মার্গ লগায়ে কষ্টই করায়ে পনি দীক্ষা ঝট্টই নদী কনারু ইলম লাগে ফর্কেরু বনে यो कली मायो स्थै हुने छ यो कली माय तय हुने छ ब्रह्मा बेटु माय सोर यो धरती माइदेउ ब्रह्मा बेटु माय सोर यो धरती माइदेउ ऐ कोशिल चै विदेशको नयाँ सेटे लैदौ ब्रह्मा बेटु माय सोर यो धरती माइदेउ ब्रह्मा बेटु माय सोर यो धरती माइदेउ ঐক সেটি বিদেশ নয়া সেটি লাইদ ঐক সেটি বিদেশ নয়া সেটি লাইদ বাঁচন জাল ধন সম্পত্তি জম্মা গর্নু পর্নে বাঁচন জাল ধন সম্পত্তি জম্মা গর্নু পর্নে।